FM ব্যান্ড 101.3 মেগাহার্টজ পর আকাশবাণী বাসনা কাল মাহি চ্যানেল হে রাত্রি কে 10 বজে হে। আপ পেশে নজর হে ফিল্ম সঙ্গীত।

আমি এখন অন্যদেশে কি আমি ফার্স্ট ফিল্মটা গীত শোনা জিগরি দোস্ত আই সন্তেন্স ফিল্ম কা গীত লতা মঙ্গেশকর আর মোহাম্মদ রফি কি আওয়াজ মে হসরত জয়পুরী কে বোল কি ধুন বনাই হ্যায় শঙ্কর জয়কিশন নে। मौसम बदलता है तो यादें भी जाग जाती है, दिल की पुरानी बातें फिर मुस्कुरा जाती है।